আবার চেয়ারে বলিয়া জানি পেগিয়ে আসি গামেও তাক কয়া আজ্ঞা উঠলে মা করুন তার চমার না যৌ লাঙা যৌ কাঙে বাক্তে মা খাটতা যৌ যৌ আজ্ঞা উঠলে মা চেয়া করুন তাক আজ্ঞা উঠলে মা চেয়াঙাতে এই লোয়া পেলু আর তুমি তালে তালে পেয়ে গুনে তালে পেঙা তাক খাবে গোনা যৌ দোন এই দোনালে মা চেয়া না আজ্ঞা উঠলে মা চেয়াঙা পোকছে মা খাটতা লাঙামান তাই মা না যোগ না যোগ তো নেই তাও টুক পাই যোগ আবার চেয়েও লাঙা যৌ না তাই মানুষ টাকা টাকামা এই রাঙেন নাজক তুমি এই রাঙেন তো খুশি মাতা এলাতে গেলে নাজক তুমি খাওয়া মাকারো আর্ত কর নাজক নাকাই সঙ্গর টাকাটা তাক খামুঙা তার না নাজক টাকা নাচ্ছে কাই বাপ্পা দেওয়ার লোক সাবেক মো তাক খান না নাজক টাঙা নেখেঙা পেক পালিয়ার লোক তামার না খেসেঙা পেটাই দিচ্ছে আকটুকু আবার আবার চেয়াকে বাদলিয়া জানে তামার নামা মেঙা থেকে রেঙে কালো আমাঙা তার চেকাই নাক টাঙা মা আঙা সেই না তাহানে মামেঙানো টাকানা নাজো টেঙা সাবেক মায়ঙা মামেঙানো রেঙে কালো আমাঙা তাই মা তার চেকাই নাকটুকু নাজক তোলে তাও তো হাত তাকছে মাজঙা সাবেক মন সাবেক মন নাজক হাত তাক নাজক হাত তাক পাজন তাই মা আবার আবার সে তো খাওয়া দিতে হাত তাকে বঙা তার না আবার চেয়াঙা পেজাকে মান আর তার না তার না ওক সঙ্গা আকাউনিঙা পেয়েজাল লগো মামে গান চাইরে চেয়ার তুগো উনি গুম নাকি তাই হত্যা যোগ মেজং তারমানে ওক সঙ্গা পেয়েজাল লগো সারলে উগারো আগামে উনি গানি তো আর উনা তাই হত্যা পাজং মান না চেয়া পে আবার চেয়া গজং তাই মাই তো হত্যা যোগ মান তাই মাই তো তাক হোক আমার তার নাম মাতক্তেঙা নিমিকা তাকাও পেকা আগমন পেকা আমি না তুনা মঙ্গ তো পেকা আগমন তাকা না নিমিত তাকাও তাব না পুবেক চাঙাগুন পুবেক তুগো তামান না অকসঙা তাক উকসাঙা তিল্লুগো পুবেক তুগো তার না পুবেক সেমা তিল্লুগো অকসই যাত্রালে কেবাও খাদ্য সে আকটুগো পুবেক সেমা তিল্লুগো তাই মাই তুই তাও তো হাত থাকছে মা গামা তামান খাওয়াছে জায়গা তাই মাই তুমান পুবেক সেমাতির লোক অকসই যাচ্ছে একটা আমিও তামান না মামেঙ্গে চাই দিচ্ছে আপটুকু তার না আবার চেয়াকে জানি মামেঙ্গে মামেঙ্গে যা চাই দিচ্ছে আপটুকু তাই মাই তো হাতটা যাই তার না কে চেয়া নে আবার চেয়াং আবার চেয়াং আবার যাই অক্ষয় যাচ্ছে একসে মাতির লোক তার না লো মাতক তেঙালো আউলা জিগে দিল আউলা জিগে বোঙা মাতক তেঙালো তাপ্পিন নারো পবেক বিক চাঙা কেসে আনে খাদ্যাকটা হাতটা যোগ মেজং পুরলা খাউন নিয়ে দিল তার না নিমেকছে মানে খাও জাঙা তাই মাইতে তাই মাই তুই তাও তো হাত থাকছে মা গামা তেমন না তাই মাই তো হাত থাকতে যাব তা না চলে আবার তা অক্ষয় যাচ্ছে একসে মারক মান মেক্ষু একসে মারলেও নিল ওলে হাত থাকতে ও কেছে আনে অক্ষার উপরে রাখতুকো আমারও মেক্ষু আলাপ কাছের লোক মেক্ষু রাখতুকো তা না তামাক্কে